0: সে দাজ মহল, এক হে লতা মঙ্গেশকর, এক হে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ও টাই দিন না জওয়ানি নাল চল দি,
0: 90.0 মেগাহার্টজ পর। अम्बाला केंट से हमारे ये प्रसारण सुनते रहिए।